0: মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পটের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে পটের চিরা কুড়ে
1: বাতে কম কর কাম দিয়া দা কাকা
2: হ্যাঁ
1: হ্যাঁ কাম সে হোগা নাম দিয়া দা কাকা সমঝে বাতে কম কর কাম দিয়া দা কাকা আরে কাম সে হোগা নাম দিয়া দা কাকা
0: আরে আরে আরে আরে আরে হারে